0: আমাশ খালি মত হোশ কিয়ে যা মুঝে তো তুমি খিচে তেরি ও
1: বিগ 106.2 দ্য বিট অফ বলিউড।